ভানুষ গুরুশ শুক্র শনি রাহু কেতব সর্বে গ্রহ শান্তিকরা ভবন্তু সূর্যা সৌরমতেন্দ্রশ্চ পদবিম সন্মঙ্গলম মঙ্গল সদ্বুদ্ধিশ্চ বুধো গুরুশ্চ কুরুতাম শুক্র সুখম শমশনি রাহুর্বাহু বলম করোতু সততম কেতুম কুলস্যো নিত্যম নিত্যম প্রীতিকরা ভবন্তু মম তে সর্বে নুকুলাগ্রহ নিত্যম প্রীতিকরা ভবন্তু মম তে

0: তোমার দুর্লভ চাই, অসুলভ চাই। র উ মেরা নিমিত্ত সুলভ চাই, সবই সবই জড় চেতন, জীবিত মৃত সজীব নির্জীব সবই সবইমা পরম ঈশ্বরীয় শক্তি বিদ্যমান ছ, প্রাকৃতিক অস্তিত্ব বিদ্যমান ছ, বিজ্ঞানলে ভনেকো পারমাণবিক ঊর্জা বিদ্যমান ছ। প্রিয় সজ্জন, তেসো ভয়েকা হুনালে সামান্য চেতনা ভয়েকা ব্যক্তিলে জড় ভিতর পনি চেতনাকে অনুভূতি গর্ন সক্তে, তর জসে সচেত র অচেত সবইকো শাশ্বত র আদি স্রোত এউটে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা এবং বিশ্ব শক্তি হো ভনের বুঝেকো হুন্ছ, উসলে সর্বত্র সত্যকে দর্শন গর্ন হেসিয়ত রাখতেছ। এসাইলে সংসারকা কুনেই পনি বিষয় বস্তু র মানিসহরু অথবা পদার্থহরু জীবজন্তুহরু পশুপক্ষীহরু সত্যলে রহিচ্ছ, ঈশ্বরীয় শক্তিলে বিশ্ব ঊর্জালে রহিচ্ছ, সবইমা এউটাই শাশ্বত বিশ্ব ঊর্জা সন্নিহিত ছ। তেসলে কোই ফরক হুনই সক্তেন, সবই সমান। ইস কারণ ভনিয়েকো ছ যোগীহরুলে সমতাকো অভ্যাস গর্দছ, সবইতির সমতাকো দর্শন গর্ন সক্নু পর্দছ ভনিয়ে গীতাকো মূল দর্শন হুন সক্ছ। হামী কাহাঁ ঢুঙ্গালাই ভগবানকো বিম্ব মানের পূজা গর্ন জুন চলন ছ, ত্যো চলন বিশিষ্ট সংবেদনাকো বিশিষ্ট চেতনাকো অভিব্যক্তি। সাক্ষাৎ শ্রীকৃষ্ণমা জুন শক্তি র ঊর্জা ছ, তো এটা শালিগ্রাম স্বরূপ ঢুঙ্গালাই পূজা গর্ন পনি পাউন সকিনে নিষ্কর্ষ। আমরা বিশিষ্ট সাধক এবং যোগী সজ্জনহরুকো লামো তপস্যাকো প্রতিফল। সামান্য মানুষহরু দেখ্ने কুরালাই মাত্রই সবই থোক মান্দছন, তর বিশিষ্ট সাধকহরু ভনে দেখ্न সকিনে র নসকিনে দুবৈকো অস্তিত্ব স্বীকার গর্দছ, নদেখিনে পনি দেখিনে বন্ন সক্দছ ভনে দেখিনে অন্তত নদেখিনেমা রূপান্তরিত হুনুপর্ने নীতিবাট অলগ রহন সক্তৈন ভনে ती परम साधकहरूको विशिष्ट साधकहरूको बुझाइ हुन्छ। यसैले सबै उस्तै हो, सबैको समान मूल्य र महत्व छ भन्ने दैवीय आज्ञालाई स्वीकार्नुलाई विशिष्ट चेतना भनेर भनिन्छ।
1: आत्मपौमेन सर्वत्र समं पश्यति अर्जुन, सुखम वा यदि वा दुःखम सयोगी परमो मतः। आत्मपौमेन सर्वत्र समं पश्यति अर्जुन, सुखं वा यदि वा दुःखं सयोगी परमो मतः।
0: भगवान श्रीकृष्णले गीतामा व्यक्त गर्नुभएको श्लोकको अर्थ हो, प्रिय अर्जुन, जुन योगी आफूभित्र जस्तै सबैतिर समान देख्दछ, साथै सुख र दुःखमा पनि समान धारणा राख्दछ, त्यस्तो योगी परम श्रेष्ठ भनेर भनिएको छ। त्यस्तो योगीलाई परम श्रेष्ठ योगी मानिएको छ। हामीले आफूभित्र रहेका हरेक अंगलाई उत्तिकै महत्व दिएको हुन्छ। हामीले आँखालाई धेरै मूल्य, तर गुरूद्वारबाट मल निस्कने भएका हुनाले गुरूद्वारलाई कम मूल्य दिने काम कहिले पनि गर्न सक्दैन। हामीसँग मलमूत्र निष्कासन गर्ने अंगहरू पनि छन्, थोक सिंगान खकार आदिसँग सम्बन्धित अङ्गहरू पनि छन्, तर कुनै पनि अङ्गलाई विशेष र कम भनेर विभेद हामीले कहिल्यै पनि गर्न सक्दैनौँ, गरेका पनि छैनौँ। मेरो दाहिने हात ठिक, देब्री हात बेठिक, दाहिने आँखो ठिक, देब्री आँखो बेठिक, खुट्टा ठिक, टाउको बेठिक, यसरी विभेद कुनै पनि व्यक्तिले गर्दैन आफू स्वयंमा। सबै अङ्गहरूलाई समान मूल्य दिन्छ, सबैप्रति समान धारणा राख्दछ, सबै अङ्ग प्रतिनिधिहरूप्रति हरेक व्यक्तिले। हामीले जुन मूल्य टाउकोलाई दिएका हुन्छौँ त्यही मूल्य पैतलाका औंलाहरूलाई पनि दिएका हुन्छौँ। चाहे जुन अङ्गमा चोट लागेको होस्, हामीले समान रूपमा दुःखको अनुभूति गर्ने गर्दछौँ। त्यसरी नै एउटा विशिष्ट साधकले आफ्नो जीवन र अर्काको जीवनलाई उस्तै प्रकारले हेरेको र बुझेको हुन्छ। बाहिर कसैलाई दुःख पर्दा उसले पनि महसुस गर्दछ भने, सुख पाउँदा यसको पनि अनुभूति गर्दछ, अर्थात् शरीरका आफ्ना अङ्गहरू जस्तै बाहिर